0: এবং ১৯৯০ ভিডিও মেকি মানে ইয়ে কমিউনিটি কানেক্ট ওয়া গো এন্ড মারুয়া টেক উইকেন্ড ভাইবস
1: নিউ হ্যাঁ
2: All the legends play here.
3: Yeah. I love it.
4: How can he not?
0: Community Connect, where it's your weekend in my year.
5: Get a poor way of one. Don't nail it. Speak for ma. Duan ma big.
0: Def Mix. Turn up the volume.
6: Come get it right here.
0: It's time to connect the beats, the buzz, the culture, all in one place.
7: Back with some new heat.
0: This is Community Connect, your home for real hip-hop vibes. Stay locked in.